0: وعلى المقتل قدره متى.
1: Jemaat-jemaat yang dimuliakan Allah Subhanahu wa taala,